0: এইবো আকাশবাণী লেন কাসং ইজরং সেদান ট্রাশিনে সনাসুজনজাত লাদাখ হুজু আজদে নঙা টিবি নার্স তাবানে মেতখান চুচেথা লাসির সুরিনত খান গুনি স্কেজিব জাচিজলা হুজু আজদে টুঙিক ছেনমো আশিস কুন্দির হুজুক সঙ্গা সোস পাশে বোঝা জাতেনক সোস পেজিংসলা ন্যাশনাল হেলথ মিশন মিশন ডাইরেক্টর তুষার আনানিস ইউটি লাদাখ সঙ্গা টিবি নার্স তাবানে মেতখান জাচিসি থা লাসির নাচক সুরিনত খান গুনি স্কোরলা সাদা জাতেনক ইদু টুঙিক ছেনমোস লাদাখ সঙ্গা টিবি নাটপাগুনি মোরতাক জাচিস নাটপাগুনলা রগোজমি স্মার্চাং জাবস্তোসকুন তুসিকা ইদ সিনস্পো থোপ চুকচেজলা ডেলো লাসকুং সামে রগদিল তংয়ামপো ছালা জা ছেজলা সে ছালা জা তেনক সসপেনাঙা লাসকা সোসে টুংসি গুনতাং লে তং কারগিল আরজংয়ে ডিস্ট্রিক টিউবারক্লোসিস অফিসার গুন কাক তুসা জা তেনক শ্যাম আরজং নাঙা ড্রাগস ইরগ্যাবগাল্লা লাসির মাহা শুকশান তংয়ামপো সুলচেজ তং ডেলতে স্কেরজিপ জাচেজলা আর্জং স্পন কুঞ্জে জামে উজুক সঙ্গা আর্জং এলদানি নার্কো কোঅর্ডিনেশন কমিটি সসপা তাংপো বদা জাতেনক হিতুস আর্জং স্পন ইসলাসকুং সোসে রোজেল তংয়ামপো শ্যাম আর্জং নাঙা ড্রাগস ইতনসা মেতখান চুচিজি থা লাসির গুনমাঙা শুকশান তংয়ামপো সুলচেজলা শে চালা জাতেনক হিনাতুজলা নার্কো কমিটি থুজমি গুনিস আর্জং নাঙা ড্রাগস ইট সংস্পেল চুয়েন ইয়ত খান গুন গাকচেস্তং মিমাংস কুন্তং স্মিকসালি ইউনিফর্ম গুনলা ড্রাগস ইট নস্কিউন গুন হিসকোরলা হাগুস পেল চেজলা লাবজা সালচেস্তং দেলতে ট্রোজুর জাতেনক সসপেনাঙা ইশামি এসপি এজাজ আহমদ তং খালাচে তং লিকিরি এইচডিএম থেতে ডেলুল লাসকুং সোসে কাকুর পাগুন তুজা জাতেনক স্কালজাং লিঙিনাঙা ড্রাগস সি সংস্পেল চুয়েনত খান ইস্কোরলা লি পুলিশ স্টেশন লা সাংওয়েস নাচুল আজুরাচিক তাং পুলিশ সি ইসদে জিগি স্কালজাং লিঙি খাংপা জিগিনাঙা লংচে সি লাসগুল সুলতুস হিরোইন জেরকানি গরম চুই ড্রাগস জুমস্তেনক ইয়ং থিমসগাল চৌখান গুনির গেপগাল্লা এফআইআর চুগা জাতে এনডিপিএস এক্ট নাংজিন হিজিপচুদেলা সিরগুন সুলঞ্জিক তানক ইনাতুজলা লাদাখ পুলিশ ইসনে মিমাংস কুনলা ড্রাগস ইরগেপগাল্লা লাসির সুলচেস লা রোগ সঞ্জাত গোজমলতে ইজুয়া পুলা জাতে তনক শিলন নরেন্দ্র মোদী তং ইন্দোনেশিয়া শ্রী জিন প্রবাবো সুবিয়ান্তো ইসকে পারলা জাকার্তে নাঙার পনবো ছিনমগুনেল দানি সসপা সসতেন ইউল ইসকে পারলা তনসান অ্যাসোসিয়েস কোলা সুন্দর জাতেনক ইতু সুঙ্গোসকে ইসকে পারলা সুংস্কিয়ব খামজদে থিনস্কেল রগিয়াছুয়ে সুংস্কিয়ব জোথাপস সোনাম লাসখাক জিপচোত তাং তুসকাপ জুরপগুনি দংলেন জাচিস থেতে তনসান সোসেস করলা সুংরোজ জাতে নক তিংনে রগিয়াল খাক নিসকে গোসকিং গুনিস জুংডেলে সারপেল সসপা সুংশাত সালা জাতে নক ইতু শ্রীল নরেন্দ্র মোদিস গ্যাগার তাং ইন্দোনেশিয়া নিসকে পারলা ডেলুক্স গুন মাঙা ছেনমো তাং গেসপা ছেনত খান স্কোরলা সারা জাত
1: भारत और इंडोनेशिया के संबंधों में एक नई ऊर्जा, एक नया विश्वास और एक नई गहराई आई है। 2018 में बनी हमारी कॉम्प्रिहेंसिव स्ट्रेटेजिक पार्टनरशिप आज एक नई उड़ान ले रही है। हम डेवलपमेंट, सिक्योरिटी, टेक्नोलॉजी, कल्चर और एजुकेशन हर क्षेत्र में महत्वपूर्ण कदम बढ़ा रहे हैं। मुझे विश्वास है आज से भारत इंडोनेशिया साझेदारी का एक सुनहरा अध्याय शुरू होगा और इस सुनहरे अध्याय का बहुत बड़ा सकारात्मक प्रभाव 21वीं सदी की दुनिया पर होगा, पूरी मानवता पर होगा। फ्रेंड, हमारे देशों के बीच बढ़ता विश्वास हमारी रक्षा, सुरक्षा और मैरिटाइम सहयोग को মজবুত কর রাহা
0: লাদাখ রংস্কিং সসপা কারগিল জিনস্কিং পুনসক টাশিস সজুং নাংলোন আমিত শে সানিকা জুশক চিপুলতে লাদাখ লা উজুং আজদেল দানি লেজিসলেটিভ বডি তংয়াম পো জংস্কার ইউলজোন্স লা সোসা অটোনোমাস ডেভেলপমেন্ট কাউন্সিল সালচিস লা জব লা জাতেন ইনাতুজ লা জিনস্কিং সজুং ছক নে জংস্কার লা জং সোসে সাত সালচিস পো ইয়ংলান চিক থুকজি ছে জুনজিক জংস্কার ইউলজোন্স পো সাচার গিয়া ছিনমে কা খ্যাপস্তিয়ত খান তাং রেলুং মংপো চানি ইউলজং শিক ইঞ্চেস পে জাস্তে ইউলজং সিমি মাসকুন কিলোমিটার নিপ গিয়া সুমচু সবজি গোমস তে কার্গিল লাস কোচে লাস কালাস জুনিয়র খান স্কোর লা সারা জাতে নক ইয়াং জংস্কার লার জং সোসো তং ইয়াম্পো রাংস্কিং সসপাং সোসো সালচেস নে ইউলজং সি ইয়ারগে সিফিয়া মা ফান্তোশন স্কোচেস ইনখান স্কোর লা সারা জাতে নক লে লন্ডিন কাউন্ট গিউ তে লাদাখ শ্রী নাচুলগুন সাঁতক চুচতর গু নিমে চুচত নিজ তংস্কার মা সাপ চুমাঙা পিতক চুচর সাঁতাং পিতক চুচত অর্দুন তংস্কার মা চমাগুনিকা সঞ্চেজ লাফলিন জিতানো मीमांस कुनिस लद्दाख शीर्ष नाचुलगुन फेसबुक यूट्यूब तंग एक्स कुनिकंग ए आई आर न्यूज लेट ग्यूत्यांग सन थुपचे ज्योतनोक आकाशवाणी लेनी तार नाचुलतोन।

0: Natangyampo ngai hello jule degree mbothon stigma ngai degree mina thuse se fya zal jawar rimste pitoi chuto jin neshnga barla telephone number 01982252064 ka phone chajat yang rangra esnga azat kane ladakh se lugun sanajat.
1: داغسنگی چرنگی تلفون گیتی نغزت کنی لدغ سلوی دکرم هلو جلی سنجت دکرم پل کنین پین چکمه دولما نجی آکاش بانی لینی شوین چک تاین پی دوی چوچوت شنگادنگ سکرما ngap چونگانگا چادوک کسیتنگا جی دیرنگ دکرم یس پاتن تھوڑے سی دکرم گونی سکور کن سانچیس لا پلن دکرم یس پینا داغسا چوچو ٹوگی کا آکاش بانی دلی نی ہندی تنگ انگریزی نگا نچل চুক্তাংস্কর্মা শ্রুইকা জিংপেসংস্কা ডিক্রম সঞ্চেসলা ফলেন এ ডিক্রমিনাঙা স্কোল্লা ছু শেথাপস চোচেসে থোগা তামডেল ইয়াইনা ডিক্রমিনাঙা স্কুজাপস সেরিং গুরমে তাংয়াম্পো টিবাটিলঞ্জিক সনেজাদিন ডিক্রম ফুলকান ডিশকি টোলকা ডিক্রমে কোডিক সৎকান সোনামাং চোক চুক্তাংস্কর্মা জিপচুইকা মকমি খোক্তংগুনি ফিয়া ডিক্রমিনাঙা ফিল্মে লোরিক সঞ্চেসলা ফলেন লাদাখসিনাঙা নাচুলতাং ডেলছেত সনেজাদিন ছুচোত রদন্তাংস্কর্মা চোঙিকা রুন্তং ফেদেকা মোহাম্মদ শফি রিলিতং ছিরিং ডোলমে সেলখানি লোরেক সঞ্চেসলা ফলেন আকাশবাণী শ্রীনগর নির দুন্তংস্কর্মা জিপচুইকা ওর দিনঙানা ছুলতং তপসরা দেরিং সানি ছুচোত রিয়াদেকা জুনুগুনি ফিয়া ডিক্রিম সঞ্চেসলা ফলেন ইনাংসমুল্লা জুনু তং লুপসগান নে থোগা তামডেল ইয়াংনে ডিক্রিম ইনাংস কুজাবস নিলজাং মোতংয়ম্পো টিবাটিলন সানাজাদিন ডিক্রম ফুলকান গুন কুঞ্জাং দিশকিতং স্তানজিন ডোলকা ডিক্রমে কোডিক জাতকান লুপসং নামগ্যাল শিকিয়াতং ফেদেকা সোনম মাঙ্গেলে সেলকানে ডোগলোরেক সঞ্চেস লাফলেন ইয়ান ডিক্রম গিসপেস তিং জুকপেকা দেরিং ছানে ছোচোত গুদং ফেদেকা সোনম দোজেতং ঠোপাগুনে সেলকানে জুমলোরেক সঞ্চেস লাফলেন কাসেতং আজে থোরে সে ডিক্রম তংপোতং গিসপেস কোরগুন সানাজাত ডিক্রম তংপেনাঙা থোরে স্কা দুই ছোচোত রদন্তাংস কর্মা সুমচু সোক নিসেকা রোশনি রদন্তাংস্কর্মা সুমচু সবদনিকা গজে ডিক্রম গুনে স্কোর গুন তৎপনাংশন ডিক্রম সঞ্চেস লাফলেন ছোচোত রদন্তাংস্কর্মা জিপচুইকা ইনাংসকোনলা সোনাম রিংচেন তং গভাং রিংচেনে ফুলকানে সুঙ্গুর আবিদা খানুমে ফুলকানে নাতে কওয়ালি ইং তৎপনাংশন ডিক্রমে স্তিংজুকপেকা লোবজং ডোলমা তং সিরিং নোরজোমে সেলকানে ছুসলো সঞ্চেস লাফলেন রিগ্যাদেকা আকাশবাণী দিল্লি নি সমাচার প্রভাতং মর্নিং নিউজ ছুচোর গ্যাতং ফেদেকা জিগমেতলামোতং দেচেন ছুন্ডোলে সেলকানি জুমলো রেক সঞ্চেস লাফলেন রুইকা লাদাখ সঙ্গে নাচুল রুদাংস কর্মাস গেকা লাসনেস কোরলা ক্যাপটাস ছুচোর গুদাংস কর্মাস চুইকা থুকচে ডোলমে সেলকানি লোরেক সঞ্চেস লাফলেন রুগুদাং ফেদেকা ফেলমে লোরেক আকাশবাণী দিল্লি নি চুইকা এফ এম গোল্ড ডিক্রম গুন থোরেং ইমে ছুচো চুঙ্গে সেকা ফেলমে লোরেক সঞ্চেস লাফলেন NCERT চিন্দাক জাতকানি ডেগ্রিম উমাঙে খাক স্তংচিক নং সুমগিয়া ইংশুর সুমপা সানাজাদিন ছুচো চুগিস্তং ফেদেকা চিগেকা আকাশবাণী দিল্লি নি হিন্দি তং অংরেজি নঙা নাচুল মগমি খুকদং গুনি ফিয়া ডেগ্রিম নঙা ফেলমে লোরিক সঞ্চেস লাফলেন ছুচো চিকতং স্কর্মা চুইকা নিস্তং ফেদেকা স্কোনলা সোনম ছেপেলে সেলখানি লু ইয়ং তেস্তিং নে নিমা ডোল কারতং তশি ইয়ং ডোলে সেলখানি সুম লোরিক সঞ্চেস লাফলেন ইয়ং ডিগ্রম তংপেস তিং জুকপেকা থোরিং ইমি ছুচোত নিস্তংস কর্মা ngap chungai ka ladak sanang na chul sanajaden kase tanga je thore se dikrim ispes kor gun juna dikrim ispena thore pito chuchosh nge ka ladak sanang na chul shgadang skarma shnge ka spotlight dikrim sanajaden yang tes teng ne sonam chepele sel kane shunglo shek sanches lapalen shgadang pedika film melorik ngaje dikrim guni skor gun sanches lapalen chuchot shgadang skarma ngap chungai ka টুগেকা আকাশবাণী দিল্লি নি হিন্দি তং অংরেজি নঙনাচুল টুকতংস্কর্মা শ্রুইকা গমিল পেসকাতলন ডিক্রম সঞ্চেস লাফলেন ডিক্রম ফুলকান রিংচেন ডোলমা ডিক্রমে কোডিক সৎকন সোনামাং চোক টুকতংস্কর্মা জিপচুইকা মগমি খোক্তংগুনি ফিয়া ডিক্রমে নঙা ফেলমে লোরেক সঞ্চেস লাফলেন লাদাখ সিনা নাচুল

নজে আকাশবাণী লেনে শুনজিকতান ফিতোছোত টুকছাদুক গসদা আকাশবাণী দিল্লেনে সগোল্লা হিন্দি অংতেস্তিংনে অংরেজি নাঙানা ছুল সনজাত

0: Daksang yujanay tsiring dorje salazat kani lubo sanazat. Kasata isting ni. Skujab tsiring gyurmet teni kong likir gamyon le juxteno. Kong tang nyamput. Lasbis zachaseka I tiva tilan bang sanazat. Kong a tiva zat kan rikzin namgyal.
1: Sankalan gas. Lelontin kanga diring teni skujab tsiring gyurmet le skyo zateo teni. Yerang likin skyo zateno teni sabat halama. Allo teni jip chur nap chur tuk chur tun chur ni phan la zan skyo teno kota. Thongom sang yo teno. Thomas sang la lontin kha ga su jin ji long la chu
2: twe che jul
1: jul ta ga ta le ki la te ne man ma ne phan la ga ta ta ta si yang ma ya de na zo la man ma nyung skar de na zo la san ma ga ti san dil te sti na da sa te ne gyur ja lhep se ta te na ga ta da sa kha chu le san ma ta ba no nge chang sung tu sa na man khyar chi rik ta psa no gurang le ki la phu ne tang se মানে যুগ থাকা গাঁদা মানমা ট্র আংতা বানোগা ইয়া ট্র মাতা বানোগা ইয়াং অটোমানাস ইয়ংমা চিরিক মাং খ্যারিক দে জানা তাপসেন তেনে দাকসা তবে গির্জা হলে তো জিতুক তাহলে
2: কাস নরিদিনে মাচে লিকির কোরং ইয়া থাকি যেন ইউল বোরং কিলোমিটার খাজাং মা অর্দুন চকসি
1: কাসনারা
2: তেনে ইউলি দো বা যুগ পুন ছচন স্কট পছনারা ইউলি জুকুনা ইরা দ সমল কন্ন জিন ট্রোন তাবা জচে নন লে জুক জুলু কুশুম মার হাল না গেল ছত পিন ঢুল তাগালে তা জেনা ফুমুনা জেনি মা টং মো স্কট পছনারা জেনি ট্রোন নং দে জুক সরম দরাং কাসপ তো ছচেন লে ফু করাং ইয়াং মা করাং ইয়াং কিয়াং বমিনি জেনি জেনা জুং বো করবো ইয়াং খারিও কুদিরে খারিও টুক টুস মিন জের দু পাহালে লে টুক টুস মিন মুনুনিয়া জেনি ইয়াং মা ও টুক টুস মিন লাইং সরকলে তেনে চলে সেরমো আং দিন সং তাপ চিনলে তিনি ট্রং দুক তাদের ট্র স্পিড লুংচাজ স্টোন স্পিড নিজ কাকো গসপা সঙ্গ বাইর সুংচাজ মাংপো গসপা চাং বারদো আছি সে খারেপ চকসুনা তেও তাবা আজাদ আমি ঢুকিনি আলে কত পেছনারা লিংস তো লিংসাম তারু চে চাং কেন ট্রং গেলে ছা চিনলে তিনি ইয়ংমাং তাপসেন হোক দক্ষিণের আমলে চলা সেরমো আং তাপসেন হোক তেনে সঙ্গালনা সুয়াং তাপসেন তাকসা সুয়া তামান স্তর সুমেন সুয়া মি নং তুরু ইসকা সোচে সিপিয়া সুয়া গেলায় তো খালালে চাকসং পা তুরু আং রং সেন সিয়ত পছন্দ রা তেনে কো রে ফেয়াং ইয়াং মো দে গা জুকাল চিন্তে এতকানি মি মুন্না ওরে সোয়ে ফেগো সুচাজ মা খাকচান ছাড়ুক সঙ্গালনা ইন্না নো নো লেয়া তাঙ্গেরা আমলা চকলা সঙ্গান মা নাই নুস্কার বং নিউ আরে তাপকান চকসি তা দাকসা চিল হামেক ছোরে পিন নমস্কার মা মাংপ তাপটুকু রিদিনলে তাল ছত পিকাশ ফেরা তাঙাত না তালো মানে নমস্কার গেলে না গেলা তাপ সিয়ত জি ফিয়া যে রিদ না তালো মাছা এগ্রিকালচারই ছক না

0: এবো আকাশবাণী লাইন কাসাতং ইজরাঙে ছেদানটা সিনে সনাচুল সানাজাত ইউটি লাদাখ সিনাঙা টিবি নাট আস্তাওয়ানে মেট খান চৌচেস্তাং দেল তে লাচির গুণিস কাজিবদা চেজলা উজুং আজ দে টুঙি ছেনমো আশিস কুন্দের উজুক সিনাঙা সসপাজি বোদা জাতেন শ্যামির জংসপুন কুঞ্জেস আংমে উজুক সিনাঙা খালা চেনাঙা অর্জং এলদানি নার্কো কোঅর্ডিনেশন কমিটি সসপা তাংপো সস্তানুক ইয়াং শ্রী ডন নরেন্দ্র মোদি তং ইন্দোনেশিয়ার শ্রী জিন গিজকে পারলা অর্পণবো ছন্ম গুনিলদানি সসপা সস্তে তনসান সোসেস করলা সুন্দর জাতেন কাজাতা স্নাসুল কুন ইজিপসাল জাতে সানাজাত লাদাখ উজুং আজদে নাঙা টিবি নার্স সাবানে মেট খান চৌচেসে থা লাসির সুরিনিয়ত খান গুনিস কাজিব জাচেজলা উজুং আজদে টুঙি ছেনমো আশিস কুন্দ্রে উজুক সেনাঙা সসপাজিক বোতা জাতেন সসপে রিংসলা ন্যাশনাল হেলথ মিশন মিশন ডাইরেক্টর তুষার আনন্দিস ইউটি লাদাখ সিনাঙা টিবি নার্স তাওয়ানে মেট খান জাচিসে থা লাসিস নাচক সুলিনিয়ত খান গুনিস করলা আশারা জাতেন ইতুস টুঙি ছেনমো লাদাখ সিনাঙা টিবি নাতপা গুনি মোরতাক জাচিস তং নাতপা গুনলা রগজদমিস মার্চা তাঞ্জাব তসকুন তুসিকা ইদ সিনপথব চুকচেজলা ডেলুট লাসকুং সাংমে রোজডেল তাঙ্গিয়াম্পো ছাকলা জাচেজলা শেদ সালা জাতেন সসপে নাঙা লাস্কা সোসে টুংশি গুনতং লে তং কার্গিল অর্জং ডিস্ট্রিক্ট টিউবারক্লোসিস অফিসার গুন খাক তুসা জাতেন শ্রীলোন নরেন্দ্র মোদি তং ইন্দোনেশিয়ার শ্রী জিন প্রভাবো সুবিয়ান্ত ইংসকে পারলা জাকার্তে নাঙা অর্পণবো ছন্মকুড়িল দানি সসপা সস্তে হিউল ইংসকে পারলা তনসান সোসেকা সুন্দর জাতেন ইতুস গোসক্যং ইংসকে পারলা সুংস্কিপ খামজে থিনস্কেল রিয়াচে সুংস্কিপ জোথাপ সোনাম লাস্কা আশিপশ তং টুসকাপ জুরপগুনে দলেন জাচিস থে তে তনসান সোসেস করলা সুংরোজ কুন জাতেন তিনি রিগেল খাপ নিচকে গোসকিং গুনে জুংডেলি সার্পেল সসপা সুংশা সালা জাতেন ইতু শ্রীলন নরেন্দ্র মোদী সিঙ্গাগার তাং ইন্দোনেশিয়া ইংসকে পারলা ডেলুক্সি সুক্স তাং রেওয়া সমাজিক রিগিয়া সিনিয়র খান ইস করলা সারা জাজ
1: ভারত ও ইন্দোনেশিয়া কে সম্বন্ধ মে এক নই ঊর্জা এক নয়া বিশ্বাস ওর এক নই গহরাই আই হ্যায় 2018 में बनी हमारी कॉम्प्रिहेंसिव स्ट्रेटेजिक पार्टनरशिप आज एक नई उड़ान ले रही है। हम डेवलपमेंट, सिक्योरिटी, टेक्नोलॉजी, कल्चर और एजुकेशन हर क्षेत्र में महत्वपूर्ण कदम बढ़ा रहे हैं। मुझे विश्वास है आज से भारत इंडोनेशिया साझेदारी का एक सुनहरा अध्याय शुरू होगा और इस सुनहरे अध्याय का बहुत बड़ा सकारात्मक प्रभाव 21वीं सदी की दुनिया पर होगा, पूरी मानवता पर होगा। फ्रेंड, हमारे देशों के बीच बढ़ता विश्वास हमारी रक्षा, सुरक्षा और मैरिटाइम सहयोग को मजबूत कर रहा है।
0: শ্যাম অর্জংনাঙা ড্রাগস ইরগ্যাবগা লাল্লা শ্রীমা শুকশান্তাঙ্গিয়াম্পো শুলচেস তাং রেলতেস খেজিবজা চেজলা অর্জংসপন কুঞ্জেস আংমে উজুক সিনাঙা অর্জং আলদানি নার্কো কোঅর্ডিনেশন কমিটি সসপা তাং পোবদা জাতেন ইতুস অর্জংসপন ইসলাসকুং সোসে রোগদেল তাঙ্গিয়াম্পো শ্যাম অর্জংনাঙা ড্রাগস ইতরসা মেট খান জাচেসে থোকা লাসির গুন মাঙা শুকশান্তাঙ্গিয়াম্পো শুলচেজলা শেষ চালা জাতেন ইনাতুজলা নার্কো কোঅর্ডিনেশন কমিটি থুজমি গুনিস অর্জংনাঙা ড্রাগস ইত সংসপেল এইচ এন ইউথ খান গুন জগাকচেস তাং মিমাংস কুন তং মিক্সালে জুনু পোমো গুনলা ড্রাগস ইসনোসকিউন গুন ইসকোরলা হাউগোস পেলচেস সি ইসকোরলা সুংরোজ জাতেন সসপেনাঙা শ্যামি এসপি এজাজ এহমাতং খালাচে তং লিকিরি এসডিএম থে থে ডেলুল স্কুং সোসে খাকুর পাগুন থুসা জাতেন বিজেপি লাদাখে ছোসনে দাং আজদে হেডকোয়ার্টারিকা ভারতীয় জনতা পার্টি চুগাজাত খান ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তামজাকসিয়া জাতেন এইটু জাংসকিং সসপাল লেজ দেপুন জুরবা তং জে গোসকিং টাশি গেলসন বিজেপি থিপা জোন বা গুনতং বিজেপি পোমিয়া লাগে থিপা রিনচেন ডোলকার থে থে ইস দে গোসকিং তং লাসান পা মাংপো জিগ জালজম সিকিউতে স্কুশেক গোসকিং আতাত গুচ ইয়া জাতেন ইয়াং ডক্টর মুখার্জিস ইউলি চিকডিল তং মিমাং সি ফান্দে ফিয়া ছাকলাস গাংসান জাত খান গুন টানা জাতেন লে ড্যাডি লোপচি এস ডি নমগ্যাল তং ড্যাডি রপনবো মির্জা মেহেদি গুন রজং ইজুং লোপটা খাং সোসে জিসকোর জাতে ফার্স্ট টামে রিগুক সি ছিরকা গুন ইসকোরলা জিক তোক সালে না জাতেন হেতু লোপটা খাং সামে নাঙা রিগুক্স গুন ছিসাল নাংসাল তং ছিরকাল দেমং ইয়ম্পো ছেন ইয়ত খান রিগুক্স কেতেন ইয়াং রিগুক সি ফিয়া টাডিক জাতে ইয়ত খান গুনে কা ই সিনস পং অঞ্চ জাতেন ই নাচুল গুন আকাশবাণী লেনে সানচেজলা ফুলেনজিক টাইন ডিস্ট্রিক্ট ডিরেকশন সেন্টার লেজ হসনে চুছোদে জিন্দা চুকনিস পে লপটা খায়নাঙা ড্রাগস সি নোসকন গুনিস করলা হাগোস পেলচে সি ডিগ্রিম জিকতারিক জাতেন ইতুস সোনাশি খাকুরপা গুণিস লোপটে গিরগান লাশিত পাতং লোপটু গুণলা ড্রাগস হিজাস্তে মিজিগি লুস টংসেম নিসকে কা খ্যাতগান পা লেপচেস মাছাত নংসং টংসি চোক লাং স্নুসকিউন চিনমোলেবিনত খান স্কোর লাই সারা জাদিন জিক লোপটু গুণ ই চোকসি স্নিয়সগান গুণে থাকজিং আই জুকশেজ লা লাপচা সালা জাতেন স্কালজাং লিঙ্গি নঙা ড্রাগসি সংসপেল চৈনত খান স্কোর লা লে পুলিশ স্টেশন লা সাংবেশ নাচুল জোরা চিকতং পুলিশি ইসদে জিগি স্কালজাং লিঙ্গি খাংপা জিগি নঙা লংচে সি লাজগুল ফুলতুস হিরোইন জেরকানি গ্রাম স্ট্রি ড্রাগস জুমস্তেন ইয়াং থিমগাল চোখান নি মিজ গ্যাপকা লা এফআইআর চুগা জাতে এনডিপিএস অ্যাক্ট নাংশিন ইজিপ চো দেলা সিরকুন সুলেন জিকতাং তেনক ইনাতুস লা লাদাখ পুলিশি শোস নে মিমাংস কুন লা ড্রাগস ইর গ্যাপকা লা লাসির সুলচেজ লা রোকসডেল জাত গোজমলতে ইজু আপুলা জাতেনক ইউলির গেলসা ডেলি বো তুৎপার চপো মেখানি গেলসা জিকচোচেস তং খরুক সংস্কিয়ব জাচেস মিগজি তং ইয়ামপো সজুং নাংলন অমিত শাহ তং ডেলি লনপোছেন মো রেখা গুপ্তা ইংসকে জুংদেলা ডেলি নাঙা গোলচাং লাকসুক সম্পুম রুদুঞ্চু চুকচেস গজুক তান্ডেল জাতেনক ইয়াং লগো দিকা ডুলখানি বাস সুমগিয়া ছাদারতান তেলামচুগ জাতেনক ইতুস নাংলন ইস দাতকা সুংশা চ্যালেঞ্জিক ইবো মালাজাজ
2: नरेला का शिलान्यास किया गया, स्वचालित वाहन टेस्टिंग सेंटर का ई लोकार्पण किया गया, 3 नवनिर्मित डेपो का लोकार्पण किया गया, 300 इलेक्ट्रिक बसों के परिचालन का शुभारंभ किया गया और सबसे बड़ा जो आज के कार्यक्रम की आत्मा है, हमने रीज का पुनर्जीवन करने का फिर से एक बार रिज को हरी करने का कार्यक्रम आज शुरू किया है।
0: লাদাখ রংসকিং সসপা কারগিল জিনসকিং পুনসকটা শিস অর্চজুং নাংলন আমি শে সানিকা জুশক চিপুলতে লাদাখসলা উজুং নাজদেল দানিকা লেজিসলেটিভ বডি তাংয়াম পো জাংস্কার ইউজংসলা সোসা অটোনোমাস ডেভেলপমেন্ট কাউন্সিল সালচেসলা জিওপলা জাতেনক ইনাতুজলা জিনসকিং সজুং ছকনে জাংস্কার লারজং সোসে ছাত সালচেস পো ইয়াং লানচিক থুকজে ছে জুঞ্জিক জাংস্কার ইউজংস পো সাচার গিয়া ছেনমেকা আলদানিকা খ্যাপস্তে ইয়োতখান তাং রিলুং মংপো চানি ইউলজং শিক ইঞ্চেস পে জাস্তে ইউলজং সে মিমাংস কুন কিলোমিটার নিপগিয়া সুমচু সবজি গোমস্তে কার্গিল লা সিকিউচিজলা কালাস জুনিয়র খান স্কোর লা সাদা জাতে নো খিয়াং জাংস্কার লা আরজং সোসো তাংয়াম পো রাংস্কিং সসপাং সোসো সালচেজ নে ইউলজং সি হেয়ারগিয়া সিফিয়া মা পান্তক চান সিকিউচিজ ইয়ত খান স্কোর লা সাদা জাতে নো জাংস্কারি আঞ্জুমান মাইনুল ইসলামী থিপা মোহাম্মদ আনোয়ার ইস সোনামাহ নাঙা NHIDCL জেনারেল ম্যানেজার শেখ জাভেদ তং থাকা জাতে জাংস্কার পাদুমি নাঙা ইউলি দানি জুংলাম ছেনমো সারিচং সাদিন ইউৎখানি লাসির গুণ স্কোর লা টো দুর্দা তেনক ইতুস কুজাবস মোহাম্মদ আনোয়ার ইস পাদুম টংখেরি নাঙা ছুর চকপর গুকচেসি সিরকা গুণ চকদমো জাচিস মোটর কলেজ কিংগান ছা মিচুক চেসি থা আর গোজদমিল্লা সিরগুন সুলচেস মিমাং স্কেলডেন জাতখান গুনলা কালাস জুং মিচুক চেস তাং সারজাং ইয়ারগে সিল্লা সিরগুন তুসিকা ডুব চুক চেসলা জুয়া ফুলা জাতেন জুন ইসেস নিশুর সঙ্গান ইসে সুমচু সুক পা দেহরাদুনি হিমাদ্রি আইস হকি রিংকা ন্যাশনাল আইস হকি আইস স্কেটিং চ্যাম্পিয়নশিপ এন ছাকান বেনাঙা লাদাখ সির সালপাগুনি স্টাল টাকপোস্তানা জাতে ইউটি লাদাখ সিফিয়া সেরি তাকমাঙ্গি শ্রুঙ্গলি তাকমা ট্রুক তাং পেদুং তাকমা ট্রুক থেতে দম তাকমা চুপজি এলেনা জাতেনক ই চ্যাম্পিয়নশিপ নাঙার গেলখা টাকপো লেন্টিং নে সালপাগুন লিয়া লোকসেসকা চিকতাং লাদাখ আইস স্কেটিং এসোসিয়েশন ইটুংশি টুন্ডুম নামগেল সোস পে সালপাগুনি ফামা তাং সসকর পাগুনিস খোঙা রগা সুজুয়া জাতেনক শ্রীজিন দ্রৌপদী মুর্মু দ্রিং ইরগেলসা নিউ ডেলি শ্রীজিন ইজুস্টাং সিকা জাতগো চিকিস কাপস নিস্তং ইসুর চারুগি দুরান কাপ ট্রফি গজুস্তানডেল জাতেনক ইতু শ্রীজিন জাতগোয়া সুংশা চ্যালেঞ্জিক দুরান কাপ ফুটবল টুর্নামেন্ট চিকস্তং গ্যাপ গিয়ার গিচু গ্যাপ গিয়া দিনাঙা গজুক চাকানি রাজদুর হিংসো চিকিন খান স্কোর লাইসা জাতেঞ্জিক ইবো মোলাজাজ
3: फुटबॉल विश्व के सबसे लोकप्रिय खेल में से एक है। ये खेल उत्कृष्टता, एकता और खेल भावना का एक अनुपम उदाहरण है। आजकल फीफा विश्व कप के मैच खेले जा रहा है। इस प्रतियोगिता में विश्व की श्रेष्ठ टीमों और खिलाड़ी अपने देश के फुटबॉल की प्रतिष्ठा को बढ़ाने के लिए प्रतिस्पर्धा कर रहे हैं। उन टीमों और खिलाड़ियों के प्रशंसक पूरे विश्व में फैले हैं जो उनके अच्छे प्रदर्शन की सराहना करते हैं। फुटबॉल लोगों को एक दूसरे से जोड़ता है। खिलाड़ियों का अच्छा प्रदर्शन सभी खेल प्रेमियों को उत्साहित करता है। खेल भावना का महत्व केवल खेलों तक सीमित नहीं है। ये एक महत्वपूर्ण जीवन मूल्य है जो हमें समानता, सहयोग और विपरीत परिस्थितियों में भी दृढ़ बने रहने की सीख देता है।
0: ले लंटिन का ग्यूते लद्दाख सीज नाचुल गुस खातो जुसो तोरगु निमेची तो निस तंस कर्मा शपचुंगा पितो गो जुसो छंगा त पितो गो जुसो तोरदुन तंस कर्मा चंगा गुनिका संचेज ला पुलिन जितानो आकाश फनी लेनी ताज नाचुल तोन कसा तंगी जिरांगे देलचा चन जात
4: लद्दाख से नंगा देचो दि छिरका फामेस ने फरला युद खान बो खोरुक तंग थुनपो युचेस बेजास्ते दंग दिरिंग तुसला स्मुन में से देचोत बो शिकार न लस्छिरि नंगा ख्योंजिगिनो चिरतांग ए लद्दाख से नंगा तुसी गुर्जा तंग यामपो टोंगपा छमे नंगा तुसो में छुई देचोत अकोलिन योते नोक इंशिकांग छुई देचो दे नंगा छु छोद में जिग अकोल गोशेस बेजास्ते छुई जुंखुंग गुनिका ख्यात अर्सोपो लेपचेस मछात पे लद्दाख स्पो नमला टंगमे जोंग जिग इंचेस बेजास्ते गुने नमजे रिंसला ई देचोत गुन लस्थिरी नंगा बोर माथुभा गाक्षेस तंग याशेस चोक्से शकांगल अमंग पुजिग योनोक तेफिया तुसे गोजदोंबो खोरुक तंग थुनपो योत्खान मछात पे नमला छंगमे नंगा कोल थुपचेस छाते देचो ताल्डिक योंगो शेस्पो खक्चन गुरानोक जुंगे छोक्सने डोसोंग मंगपो जिक्तांस्ते देचो दी लानी जो डुपचुगिन योत्खानबेका नासे मीमांग संगमे रंगरांगे लाजगान अर्चीस्ते देगुन युन्डिंग छुकपा कोल न्यांचे से फिया छिरका नंगजिन बेचोत अचोस्ते देचो दी ताल्डिक अचंगमे फिया स्तांजी छुला लुस थुपा चुजेस्पो मा खक्चन गुरतेनोक यांग इथोगा मीमांग्स मंगा संगमांगा गुन छुपा जुलोन थोचुकचेस्पो खक्चनेनोक Sanitation in a changing world yangna gyurja lebin yot khan jikhte ne nanga changda juste mi su changma la dechot chir nang jin jig yongoshes khakchan in khan skor la julon spelche se thoga spospa yarske join jige no dechot laxmo tang chir nang jin ne dechot chir ka yongoshes bo mi ma se khams de chewa tang khoryu ge nanga stanji borche se phia khakchan inok Sanitation gyala yotna chui jaste nat tang zurmo yongches gun nyungun chaches tang yampu ibe koryuk shungshko bitogang pantos elebanok. Gyagari nanga Swachh Bharat Mission nistong chubji nanga gozuk songpane parla yule nanga mirchang wa pilok karyot la tangchese shol metkan chochese mikjika lascher shultenok. Ibe jaste kamzde toga pantos elebches gyunor mangpojik kamzde dosong eka shikyak goz metkan chaches tang ODF Open defecation free yangna philoga mirsangwa mitang chesne se yoge chur chokpo chaches gunang nyungun tangches tang pomo gyathokne gupchu koksum zamgula decho de taldik thopchesne pomo gun rangrang sose khangpe nanga manga shushkop chan achur thobin chigenok gyagare nanga ODF ne tangste hygiene tang West Management ithoga tanji chani sangdi ldani zo dubin yoches pejaste machat Swachh Bharat Mission, Amrut Tang Jal Jeevan Mission Chokse Lasgul Gun Gyute Yule Nanga Phugyang Ringme Phiyar Changda Inclusivity Tang Thummi Guni Chewa Lokhel Thupa Chuchase Nanga Yargyas Khyongchase Thoga Kompa Spoin Yotenok. Ibo Mi Su Changmala Gosanok Dang Diringi Yargyas Shukshchan Tang Yampu Chen Yotkan Tusi Nanga Innang Tebu Manpa Sungunme Yargyas Metpe Tusla Innang Dechotpo Mi Su Changme Gosdum Chenmo Tang Kakchan Jiginok yang dejotpo nasa changme ka yongo sanok. Zamling shchil dhani ka juna tarung innang mimangs therbu mangpo jik dejo di taldik metpa dugin inok. Dejot shungshkyup chan metkan bel dhani ka nyalba chan ama tangpo mu mangpo jigi mitse ka khyat shtsukpo lebin yotenok. Zamling yongsi nanga dejo di ldhani zo dupte yot khan gun shngingpa tang kol mitup ches chan gyurin jiginok Gozdom tangstunte decho de thoga dosungun choma thuba inok. Yang inna chuksla namze phugyuri jaste, kangzri juches, namshis arsokpo chaches tang gyatsoy chui chad argyashes chuks zambulingi zoyib sinanga gyurja lebin chiginok. Yang nyampu nyampu shtangde thoga shedgun manga phogi nenok. Dakse duspo ta maungspe phia thunpo tang taldikpo chani shtangde ldhani zo dubjukche si thoga dosung manga chogoshe si duspo gyurte yotenok. ngatang changma lokte dechot su changma la yongoshes dechot gun chulok chushkon tang janyang namje nastang zguni donglen cho thupkan yongches ग्रीन हाउस गैस एमिशन नुन चोचेस छिरका स्तनपो तंग स्थानजी चंडो सुंग गु रोग्राम तंगस्ते ता फ्यूचर रेडी सैनिटेशन नंगा दुक्सपा डो सुंग चोचेस पो तुसी गोस दुम गुरते होतेनो कल्टिस मिसु छंगमाला देचो थंगसपो जिक तंग स्तनपो जिक थोप थुबन्ना लुइका ngatangi मि श्रोक स्तोंग थाके तंगस्के नंगा शिकोप थुप जसेनो यांग जामलिंग जिदे चंतंग यारग्यास फुनचुम सुक्सपाजिगे पिया श्मंगलदान जिक डुप थुप जसेनो जमनिंग थोस्टेन लाथसोक्स तंग यूनिसेफ वी निस्तों निशुर संगे थोजिगे नंगा शातियोत कान नंगजिन देचो डिटेल दिक सिरका चंजिक मेचेस पेजास्ते जमनिंग नंगा मिटंग साया सुमग्या ngapchu ngapjiji jiga tarungang philoga mirchangwa tangosin inok kabijaste miksali pomo chungun guntang ama gunla natang zurmos nachok jigi jikspar gyasin jiginok machatpe dakse nastangs nasluks gunel danika ngistung sumchu chukpang jamlingi mitangs therbum sumzama dechodi taldik dubches kakspo inok tepia mimang changmala dechodi taldik local thupa chujese pia yargyasi chatpo kunyum sithokne juna tugldap argyas gostenok yang yongo nyungun chani yulgune nangata ldani sangde phia argyasi chat ldap chobyat manga chagostenok akashwani lene ta delsha thon
5: ngashe akashwani lene shwenjiktain phido chotsot dantas karma sum chosok shikchado kase da chotsot dantas karma jip chotsok pa mama chafe relitang tsering dolme selkani lorek sanchesla phalen

দাগ সঙ্গে সঙ্গে সুনগুনে ভিয়া ডেক্রম সানাজাচ ডেক্রম ফুলকান কনিন পেন কুঞ্জাং দশকিতং স্তানজিন ডোলকার ইয়ং ডেক্রমে কোটিক সাত কানিন পেন লোপসং নাম গেল গজে আকাশবাণী লেনে সুইনচিক তাইন কাসে তো ছুচো গেতং স্কর্মা জিপ্রু জাঙা ছোকা সোনম ওয়াং গেলে সেলকানে ডোকলোরিক সানচেসলা ফলেন